বিয়া সাদি বলে যাবে সরু না গেলি যে বেলতি মাতি রানী চো এবে বিয়া সাদি সরালি।

গায়েবে ভাগলা মনে যে রাজা রানী বলে এবে বাঁচলা মনে যে বেলতি মতি রানী এবে সালুর বঞ্জারা রাজা রানী এবে আসত মনে যে

বলত প্রভু সাথে ভাবু যে বল কষন করুন একে নেওয়া কষন করুন একে নেওয়া যে ঘরলে বলুন বলত প্রভু ঘরলে বলুন বল বিচারা হন গেলা এবে

বলত প্রভু ফড়কি উগাড়া বলত। ই রাজা রাজা তুমি রাজপতি, ই রাজা রাজা তুমি দেশপতি, যে নীলাস বলু না বলত প্রভু নীলাস বলু না বলত। ই ফড়কি উগাড়ু না গেলা এবে, ই ফড়কি উগাড়ু না গেলা এবে, যে রাজা লোগকে আয় প্রভু রাজা লোগকে আয়। ই বায়েলে মন তো কায়ে বলত, এ রানী মন তো কায়ে বলত, অচচা হলি বলত প্রভু অচচা হলি বলত। ই মঞ্জি খ মনে ছাড়ু না দিলা, এ মঞ্জি খ মনে ছাড়ু না দিলা, যে বালি গাঁরা কে আয় প্রভু বালি গাঁরা কে আয়।

ইদো কুনভাতি তো দোখে মনে ইরান জঙ্গলকে দোখে মনে যে গাগুন জালে যায় প্রভু গাগুন জালে যায় ছিরে করম বলে এবে ছিরে করম বলে এবে যে বালি গাঁ রাত আয় প্রভু বালি গাঁ রাত আয় রজ রজ তো গাগে এবে এ রজ রজ তো গাগে এবে যে বালি গাঁ রাত আয় প্রভু বালি গাঁ রাত আয় ই নানি বেরা মোচ বাপ মরলো এ নানি বেরা মোচ মায়ে ম

বলু না যায় প্রভু হরি বলু না যায়। ইজু বাধাঙ্গাড়ি হলি এবে ইজু বাধাঙ্গাড়ি হলি এবে যে বালি গাঁরা তো বাই প্রভু বালি গাঁরা তো বাই। ইটুরি টেডা কি আসত এবে ইটুরি টেডা কি আসত এবে যে বালি গাঁরা ঘরে প্রভু বালি গাঁরা ঘরে।